আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আলকান কুরমাশে هما اسورت کے ساتھون ایت گا وحی کروی قل اللہ اعبد مخلص الله دینی معنی کی کلے فانو ویدال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فعبد اللہ مخلص الله الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলা গ কিবায় আলকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকাত তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমান আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহুগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনমা মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا معنى يكي تيباميهم كره كوم ميهكو نمويس الله بدل كرمان اميد كرني نما هيو عمل كرمتي دميهن نهوش قميف ادي الله نغلقان كرمغا اين افرس فراتكا شريك نكراهوش قميف

ইউরেন নাট্টকা গদবিগম্বা আজাবে তৈয়ার করবি ফাহেতে ব্যামি হুম আল্লাহ তাকওয়াবের বাস এ ইমা বিগন্তিবি বুদ্ধিগ আহলুর নেব হাম কশ্বরুং তিয়া ব্যামি হুঙ্গে গাতং হন্দাং খোদ্দিবুমে আল্লাহ বাবা লিবি

খাম্বালুং আল্লাহ তাওবা ওয়া নামা এগোই তিয়া দেবে খাম্বালুং নাং হেও কম্বোড়ে ফাহে তিয়া দেবে খাম্বালুং গে হিপ্পুড় রাসূলা এদ ওয়াডা গন্নবা খান্তকুং একিবা ওয়েজ্জে খাং কাশাওয়ারে আদি তিয়া দেবে খাম্বালুং একালে গে ফানা দেখোলা একাকু আনেকাকা ওয়া গে বেরিওয়া নামা ফাহে হামা কাশাওয়ারুং আল্লাহি একালেগ ফানুগে এহি তেরিবন্ত রসকলাঙ্গে আদি জিব্রিলুগে ফানায় সালেহ মুমিনুম বেসমে আদি এ আফাহ মালায়েকাতুম বেস একালেগ ফানুগে এহি তেরিং কামগাবে

রঙ্গলি খাক তো ইমতিহান করবু মট্টকা মারুমায় দীর্ঘরুম উফে দেবী রসখলাঙ্গে আদি এখলাঙ্গে আজিজ অন্ত গিন গিনে ফাফ ফুসবা রসখলাঙ্গে।

ইউরেন ধন্যবানতে এহেন নাকু নুনে হাম আকাশরুম তিমাম্মেঙ্গ গাতং ইন্দার কুরব্বার সূল কোডাগতে দিন তিমাম্মেন দৌ কুরিময় আদি তিমাম্মেন বুনিময় আল্লাহ এভ্যে সেচ্চ বাবয় নুলভয় তিয়বেখলুম বোডুগম বা ফুরেদুমে গা মেনুবীনুয়ময়।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতক কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানে লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: দিয়ে এই একদিন মাসে কতগা মায়ালোহ বারকা লিবি কমগা একদিন নাম এহসাস বিয়ে রেগণুগে হিমে বেফাওয়া বগুতেগা ইশা নমাদুগে বঙ্গিগে আডু মুড়ি আবশুগা গুগুমালিয়ে মুড়ি দুয়হুগে বুর মাসে কতফাও একদিন তিবি বরাবড় বরবলি বেফে আহমদ কান্নে গুতকং আফরিম বুঞে আহারে মিহিরি বর নিদি আসফে জানবেস হাসিগণ দমালমু বুঞে মাদমা হিন্দু নমাদু কলুমু রঙ্গলুয়ানে নো হিয়ে নমবেস শাইন বোহুরালমু বুঞে নোনেকে ইশা নমাদকি আহারমেঙ্গে দুয়স নিম্মালা নমাদে এই থড়ুলা দোরু লেপ্পুম পদ কমিকে এ নমাদ অনুলা আহারমেঙ্গে দুয়স ফুরিহমে নোয়ানে এহেন কমুং একুদি নমাদ করিয়ে আদি নিদং ওশোয়িং ইরু একুদিঙ্গে হিত্তক বণি বয়াঙ্কুরণ নেঙ্গে ফদ হামজেহুমে লিপিফে এ দুয়হুম ফেশিগেং একুদিং একুদিঙ্গে আমিল্ল নফস ওয়াউদু বিয়ে কুলুমুগয়া খিয়েবুমুগা নুয়ত মাসিক্কতুগা উলুনু কামুগা বিয়স বঙ্গি গাডু ইবু মায়কু হরিহা কামেং হুট্টালা নমাদং ইজাব দিনুমশে একুদিঙ্গে সাবিতু কামুগে সববুং হিত্তকং উফাবেরি কান্দিবুনে দুহুগে কঙ্কমুগা বরকাং ইতুরুবে খিয়েবুমুগা ফসেহবে আদি কুলিবর তহুগা বিস কুরিয়াবুরে বড়ু উফাবেরি কামেং ইহসাসবাম ফেশিয়ে এই একুদিন কুরা কমে কামেগা ম্যাং আল্লাহ হেও তৌফিক দেব্বা কামুকে নিশানে কামুগা একুদিন হিতা হিতুং কবুল কুরিয়ে আহার তাকে ফায়তুবে একুদিন বড়তিবে জুয়ানুন বেজে একুদিন নাকি ইমান্তরি কামুকে নমোনা কুদিন তাকে গতুগা রসু তেরেগা মশুর বেগেন দিয়ে বঙ্গি গড়িবে কমে হিন্দেগা শাইনা জান আদি আহমদ বরং আবাহ মিসকিত দাত মিহুন্ন ফেনে একুদিনে মোনু মতিম পেননি হিংহম জহুমা উজালা কমে কুড়কুদিন একুদিন নমোনায় কব্বলা বড়তি মিহুং একুদিন এহতিরামুক একুদিনে আয়লা তকুং একুদিন নামেদ পহুর বেরিবে নমাদকি হামায়কনে আদা করঞ্জেহে ওয়াজিবে নৌকমা এই দিরিউলুমুকে এম্মে মুহিম মুবিঙ্গাকং একুদিন দস্কুরিয়ে এদ্দুয়াকু এরশ দতুরবেরিয়া কোয়ে পঙ্গি গাডু ইবু মায়কু মিতিং একুবেরিং কুরং হুরি মাসিক্কতা কুড়িবরা আদি খেম বুয়িম বেস দু কোল্লাফা দাখং এনায় ফাহগ কুরবুনে একমা হায়রামবে এন একুদিন না সওয়াল কুরিয়ে তিহা আবহ তিয় দণি কী বেগেং হেয়ে কুরন্তি তিব কান্ত নিম্মালাফ নুদেবেনে হেয়ে শাইন বরম মডুমায়তির কমায়ক জবাব দিনে সববকি নমাদকি আহার মেঙ্গে দিরিউলমুগে কান্তত্তহুগে তেরেং হুস বগুতেং হোদাগেং কুরং অন্য কমেন নুনে এই আহার মেঙ্গে দিরিউলমুগে বিঙ্গলে এহেন হুরিহা কামে মডুজসালে বিদানে নমাবিস নমাদু মডেনু কুরানে দতুরবেরিয়াগে হিতা মিবস্তকুম বরব্বড়ু আসারি কুরিয়ে এনা এরশুগা দুয়াসকলকু মডুকল দিয়ে আদিমিতিং একুবেরিঙ্গে হিবাগি কামা সাবিতু কামফেনি এনাবিস বগুতুম বগুতন নমাদু কুরং আদু কুরং ফেশিয়ে মিগুতুন শাইন নাজান আদি আহমদুগে ফরাতুং নমাদুগে নূরু এহেন মিহুন্নবেস পেতুরিগেন দিয়ে নমাদকি হিত্ত ম্যাং অবহুয়া গুলুয়াদে মাতিবেরি হাদিয়া একং এমমেন্নং হাঁদাং কুদ্দিনে এই এবেস মিহ কট্টকা মডুকুগ্গেন হুন্নানে নূরে নুনে এহেন নমবেস নমাদ রক্কা তেরিবা মিহক দুনিয়া আখিরাতুগ বাজ্জবেরিকমা কামিয়াবি লিবেনে কুদিনে মিবাহকবেস মিয়তিনি মিফ মিবেস বর রীতিবাহকে মিবাহকামেস বরগ্গিনে ইব্রত্তকেন আহারমেন্ন হাসিল করবে আয়ান
1: লাব্বা
0: কি আদিব বিবাহ কায়ং আয়ান হাসিল করবনি ইবরে
1: নামাদু এগে বাগুতুগা আদা করুমুগে মুহিম মুখং
0: বারর রঙ্গল আয়ান আমার
2: লাব্বা
0: কি আদিব আমার বিবাহ কা হাসিল করবনি ইবরতে
2: নামাদকি কামিয়াবুগে তড়দন্ডি কাম
0: বারর রঙ্গল ফড়লু নামাদকি স্বর্গেগে তড়দন্ডি এহেমবিম বাগুতুং আহারবে নামাদু আদা করঞ্জে ইলাস্তরি কমায়কি গ নামাদু আদা করঞ্জে রুয়া
3: লাপ্পা
0: কি আদিব রুয়া হাসিল করবনি ইব্রতে
3: নামাদো ফাস নুকরমগ মহম কা
0: বারর রঙ্গল নামাদকি আহারমে বরবলি বিমা বরবলি ফিলওয়াফা আদি আহারমে বন্ডু হাবিমা কাগে আদি আহারমে কুলিবর কুলেহি বিমা কুলেফা এমে ফাহক কুরং অন্য কমেন এই দীনু গোনণি নামাদকি বগুতু খণ্ডেলি কেমবা আলু কমিকে বগুত্তকে কণ্ডালাফ মিয়তি এহেম্মা এ বগুতিগা এ নামাদ এগে বগুতুগা আদা কুরুম এমমে মুহিম্মি নামাদুং আহারমেন ওয়ারগিন ফায়দা তলিবে কুদিনে রুহানি ফায়দা লিবে সিহি গুতুম ফায়দা লিবে ইজতিমাই ফায়দা লিবে রুহানি গুতুম আহারমেন লিবে ফায়দা এঙ্গি

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকুমে মডাঙ্গুল বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তি রাসকান্তা কুডকাকু জেসফি কোন্দিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামিয়া পেতুরিফ কুরি পোশি কমমে হোম দুহে গহেন্দুনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দুরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ ಅದಿ ಅಡ್ಡಿಯನ್ನು ಮೆಗಾಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್
1: ದಿವಿರಾಜಿಗಾಡು ರಾಜ್ಯಕ್ಕೆ ಕೊಮ್ಮೆ ಹಿಸಾಬೆಗೆ ಹುರಿಗೆಂ ಬೆಸ್ ಎಸ್ ಅಗೆ ದೆಕ್ಕುಮ ಕಾಣುಲ ಪಿಎಸ್ಎಂಗೆ ಚೆರಲ್ತ ಫೋನು ಅಡುವ ಹಾಲ ಬಲಾಲುಮ ಫಸೇಹ ಗೊತೆ
2: ಪಿಎಸ್ಎಂ ಎಯ ದಿವಿರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡ ದೀನುಗೆ ಅಡು ಅದಿ ದಿವೆ ಎಫ್ ಎಂ ಬೆಸ್ ಅಡುವ ಹಾಲವೇನೆ
1: ಟಿವಿಎಂ ಎಸ್ ಟಿವಿ ಅದಿ ಪಿಎಸ್ಎಂ ನ್ಯೂಸ್ ಬಲಾಲುವೆ
2: PSM Air iOS adi Android phone takun download kurevene
1: PSM Air
2: avaha phone download kurappa

0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিং কামেন নে আফন তি কাং কোলান না
1: তিকু দুং হাউ দাই রাঙ্গা লায়ে তিহেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না রাকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাতকে খাজানা মুসানি করদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড